0: হয় হাকতু লাগানি তিমিলো নুনা বুত টিভিটো গালো আকতিলো গো খানো তামান না পিন মাগে উমাত আটক টাউন লাগে না আমার নুনালিং নি খানো কাটু জাকাটি গিং নি কুকি হেয়ানি কাইও হিটু নাকটু লাঙা উমাত খোবে নাকটক তামানি লাগমাত
1: খুঁজে নামে এ পেবে কাটি গুন না কাটা কাটি গিয়ে আপের সর্তি লুঙা কাবে কালোরা নুনা বসে সিলাতু সাপি কুনে গা তো না কমে কাবে
0: ইকবিলো মাত না
2: ইথানা কবিক কলরক নানু নবু সিলাত সবমিং আউট ইন্টু সাকে নতাসি সিবিসি কুড মেরি পাউডার আপ সোন না সিলো সিমম মাগো সোলে পিপি কাটু সি পিঙা তে গো সুননিং আনি ওয়েনসডে গো সুননিং আনি আতে আতে মি কিসি মি খানো আতে কাকু গাজা কিউলে ইলা কমানা নকবিসা তে নামা সিগু জলং মেজুকুট সিনাকম মেটে কনাল কয়ুইট আমমালো তে কোটু সসো কয়ুইট উল্লা গুজুকস আকাউনা তুই নাকলো কয় কলোতি লগো আনি গু জগলো ইয়ামি তে মেকে নন্নলো সঙ্গসি গুমে নাকম মেটে কবতে কনাল তপি কয়ুইট And that is all the time we have for our Kudluk show or programming for this morning. So thank you, of course, to those who tuned in with us and, of course, to those who contributed for our show. And to take us up, Nal Sangalutigut Angela Mawalik Sangiyok Ingatilo.